Εγώ κάπαρ σάκμε με ρε νεφαμένσε, εγώ κάπαρ σάκμε τίν γο τον δύσο τσόρι χούγελε. Γιαπκε κάπαρ γιον ραχα, μπαϊτκε μπρότ κάτ ραχα, μπαϊτκε भोजन कर रहा था वही में समय पे एक क्लांत जो उनका बार काट रहा था उसके बाद बातचीत हो रहे तब वही शख्स जो है तीन गो तंदूरी से चोरी कर गया या एंड eigenaar vraagt om eerlijke terugbrengst. Oplichter bedekt camera en geldautomaat, maar is toch vol in beeld. Rijswijk is een matjare. Een 76-jarige man uit Rijswijk is €1700 kwijt nadat hij is opgelicht door iemand die zij van de bank te zijn. Hij is bang gemaakt met allerlei verhalen over fraude en heeft zijn bankpassen meegegeven aan iemand die bij hem thuis kwam.

Je wo higite hei diskok. Een onzichtbare liefde probeert hij te uiten voor zijn lieve Mashuka. Kishordake Beautiful Awasme from the movie Manjai in 1972. Composed and arranged by Maestro Jay Deo. Aur Alfazi hai Naksh Lial Purijika. तो 6 मिनट गुजर चुका है साथियों, 8:30 वक्त हो गया है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और इस जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ विद्वानों और कुछ मशहूर लोगों ने जिंदगी के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं सितात के रूप में, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ ये अश्वमेध लेकर, कि इन बातों से हमेशा की तरह कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे। तो जरा गौर फरमाएं। अर्ज किया है महाज्ञानी श्री अल्बर्ट आइंस्टाइन और वो कहा है यारो कि अस्वेस्तन वत वेदन हेत हेथेन अंदरसुक। आगे में कहा है फ्रांसवा दे ला रोश फूकॉ और फ्रांसवा ने कहा यारो कि अफवेजिगहेड डूट द मिडलमातिगे हार्टस्टोक्टन वरमिंडरन en de grootte toenemen, zoals de wind de kaarsen uitdooft en het vuur aanwakkert. De grote voetballer aller tijden van Nederland, maestro Johan Cruijff, die ik haar bij AS Roma zal ik nooit kunnen werken. Daar ligt een sintelbaan rond het veld, dat is het ergste wat er is. De great Harry Mulisch ne kaha hai yaro ki al die mannen maken, al die meesterwerken. Muziek, beeldende kunst, wetenschap als surrogaat voor het feit dat ze geen kinderen kunnen krijgen. Een vrouw kan geen relativiteitstheorie bedenken, maar wel een Einstein baren. Abraham Lincoln ne kaha hai saathiyo ki God moet wel van de gewone mensen houden. Hij heeft er zoveel van gemaakt. Een heel goeie hoor. De great Winston Churchill ne kaha hai yaro ki het leven is als een toneelstuk. Eerst speel je zelf de hoofdrol, dan een bijrol, dan souffleer je anderen en tenslotte zie je hoe het doek valt. Eentje om te onthouden hoor. Wat maar krachtig. Napoleon de Bonaparte ne kaha hai saathiyo ki alle religies zijn gemaakt door mannen. Kan kloppen. Gerard Rief ne kaha hai saathiyo ki oud willen worden is beter dan jong willen blijven. Herman Vinkers ne kaha hai neem nou zoiets